0: ঘর হোস ইয়া অফিস, হোটেল হোস ইয়া রেস্টুরেন্ট, ছিটো র ভর পর্দো ইন্টারনেট সেবা পোখরা ইন্টারনেট, পোখরা কো ব্র্যান্ড, 25 বর্ষ কো বিশ্বাস, গতি সা অপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোস ইয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাইকো সাথমা, হিজো আজ ভোলি হামি ছাউ তপাইকো বাটোমা, ছিটো ভর পর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাইকো পহিলো রোজাই।
1: মোবাইল অপগ্রেড মা খরচ গর্নুহুন্ছ, ঘুম্ন জান বচত গর্নুহুন্ছ, অব ভবিষ্যকা লাগি পনি সোচ্নে কি?
2: এনএমবি ক্যাপিটাল কো এসআইপি, হরেক মহিনাকো সানো লগানি ভোলিকো ঠুলো সম্পত্তি। এনএমবি ক্যাপিটাল কো ওয়েবসাইট ওয়া নজিকাইকো এনএমবি ব্যাংক কো শাখামা গই আজই এসআইপি শুরু গর্নুহোস্। অটো ডেবিট সুবিধা ভয়কো এনএমবি ক্যাপিটাল এসআইপি, পয়সা বড়নে স্মার্ট তরিকা। এসআইপি মারফত মিউচুয়াল ফান্ড মা লগানি গর্দা জোখিম হুন সক্নে ভয়কালে যোজনাকো বিবরণ অধ্যয়ন গর্ন মাত্র লগানি গর্নুহোলা।